بسم الله الرحمن الرحيم السلام عليكم আদি আরগন মিং দিবহি মুজতম ওয়াই হাউস আমাং ও ফাওয়ার মুজতম গে ইহসাস কুরম আরগন মে মিদানি জামানু সরফশাই গারুমেন গে রাজ্যে কি ওয়ান আমাং হিফসে হারাজে আমাং ও ফাওয়ার মুজতম আরগন মেন গে আবদু গে বসবিন দকি আমাং কামা হিমেন কামা ও ফাওয়ার কা আরগন মেন গে রত্তক কি ওয়ার সাদা রাইতক দিরি উলে ওয়ান হিফসে তানে হিফসে কাওমে হিফসে মুজতম বি মুজতম গে মি আমাং কামা ফসেহকা আবদ তে মেহটং আরগন মেগে বেনমকি উমায়ক আরগমং কে মুজতমগা মিয়াদহুরি মাসল তাকা মুজতমগোর ইজতিমাই মাসল তাকা আরগমে বাহাক দাক্কা মিয়াদুস আরগন মেগে মুজতমকি দুলহে উফাওয়ারি উহাম হিমে উফাওয়ারি মুজতমকে হেদমটকা আরগন মেগে কান্ততাকা আমে দু মশওয়ারাকো রঙ্গল কোরা হুরি কান্ততাকা আমে আরগন মে কিন মি রঙ্গল কুরমা আরগন মেগে একে একে ফান্নি পেফুরং গে লাফিয়া ইরশাদ পেফুরনা হামে কেনস্তে মি প্রোগ্রাম মাইকু মি হফতা গস্ত পেফুরনা বদ্দ কোরানি আরগন কি আদ মুজতম আমি প্রোগ্রাম কামি হফতা কর্ম বাহক দক্কাল নতি বে সলম আমি মুজতম গহরি বার বড় রঙ্গল কুরন জে ফো হামা মাসলে কে ইঙ্গে তো ইস্তিমা এ গতুং এগে আলগন মেনে এতং আসর তকে কুরমন দা মাসলে মুলে মুজতম তরে গসি মাসলে আগ বাহক কর্ম মেনে বা দেখিবে মুজতম গে হরি হা হিসাব তকে গ হরি হা ফান্তি গ হরি হা গিনতি কে আসর কুরমন দে স্কুল মা হাউলুগা ওমি মাসক কত কে মা হাউলুগা হাম দে দে ফরদুং গে মেদু গস আইলা তরে গসি মাসল তে বার বড় মাসলে কলম মে বিকে মিদানি এক কোনে ক কবুলি কুরন তহা মিগেন কোরা আসর কি কোবাত ওতে বেফুলং গে দারিন স্কুল মা হল গদি মা কাম কি কোবাত মাসকত গে মা হল গে কি বেফুলং তাজিবা কোরা কান্ত তব সলগো মে না হিসা কোরা মে না আলগন মে না কি বার ওয়ডান নো ফান্নি বেফুলনা মিয়াদ গে প্রোগ্রাম গ আলগন মে না কি গ মা লোগ মালুমাত তে মট কানো তে মা বাহক দকল দে মট কান বার ওয়ডান দে বানি বিলা কলজিক্যাল লেকচার আহমদ ফায়াজ হাসান মিগে তোর ফ্যামিলি ফাউন্ডেশন গে রাইস আফি আব্দুল আজিজ হামে আই কি আলগন মে না কি ফোরাম প্রোগ্রাম গ বার ওয়ডা গন দে বানি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর আয়েশা তালিনাস এম আলগন মে গে হুন তরিন তে ফ্রম পিএসসি মে আই তে ফ্রম নন নোট করবা আলগন মে না কি বার ওয়ডান দে বাদি হাম আম কো তে ফ্রম প্রোগ্রাম তে গ বার ওয়ডান ম গুলবা নাম্বার তিনে তিনে হাতরে সুমেং হাই কে গুলবা গ মেস তে ফ্রম প্রোগ্রাম গ বার ওয়ডান ওয়ান প্রোগ্রাম গ মে বাতে কা কারণ কোড়ে কোড়ে তে বাত করলাম মুজতামা